শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচ কেবল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 30 জুলাই বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। কুমামোতো জেলার কর্মকর্তারা জানিয়েছেন 12 জন প্রাণ হারিয়েছেন এবং অপর 6 জন হৃদযন্ত্র ফুসফুসে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া অবস্থায় রয়েছেন। 64 জন আহত হয়েছেন বলে তারা আরও জানান। এই পরিসংখ্যান বুধবার বিকেল 4টে পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে। মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুমামোতোয় ভূকম্পনজনিত কার্যকলাপ এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। কর্মকর্তারা আগামী 1 বা 2 সপ্তাহ ধরে শক্তিশালী কম্পন নিয়ে সতর্ক থাকার আহ্বান জনগণের প্রতি জানিয়েছেন। জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, মঙ্গলবার বিকেল 4:27 দিকে 7.1 মাত্রা এক ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল কুমামোতো অঞ্চলের 16 কিলোমিটার গভীরে। উকি শহর এবং হিকাওয়া শহরে কম্পনের তীব্রতা ছিল 7। জাপানের 0 থেকে 7 মাত্রার ভূকম্পন পরিমাপকে যা হচ্ছে সর্বোচ্চ। কুমামোতোর কিছু অংশে 6+ বা 6- তীব্রতা রেকর্ড করা হয়েছে। কিউশু অঞ্চলের আরও অনেক অংশে তীব্রতা ছিল 5+ বা 5-। তোকাই, হোকুরিকু, কিনকি, চুগোকু এবং শিকোকু অঞ্চলে 4 থেকে 1 পর্যন্ত তীব্রতা রেকর্ড করা হয়। কর্মকর্তারা আগামী কয়েক সপ্তাহ ধরে 7 মাত্রা পর্যন্ত তীব্রতার ভূমিকম্প নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আগামী কয়েকদিনে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বিশেষভাবে বেশি বলে তারা উল্লেখ করেন। কাশিমা শহরের ইয়ন মলে মল কুমামোতো শপিং সেন্টারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভূমিকম্প এবং পরবর্তী বিস্ফোরণে শপিং মলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এর দ্বিতীয় তলা ধসে পড়ে। কুমামোতো জেলার কর্মকর্তারা জানিয়েছেন যে বুধবার দুপুর 2টা পর্যন্ত 3 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং অপর 1 জন হৃদযন্ত্র ফুসফুসের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া অবস্থায় রয়েছেন। কর্মকর্তারা আরও জানিয়েছেন যে অপর 6 ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 5 জন আহত এবং বাকি 1 জনের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ইয়নের কর্মকর্তারা বুধবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। কোম্পানি প্রেসিডেন্ট বলছেন, নিহতদের আত্মার শান্তি কামনায় তারা আন্তরিকভাবে প্রার্থনা করছেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ আহতদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছেন। কিউশু অঞ্চলে মঙ্গলবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প নিয়ে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এক্স প্ল্যাটফর্মে অতীতের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ছবি পোস্ট করে দাবি করা হয় যে সেগুলো হচ্ছে মঙ্গলবারের ভূমিকম্পের ছবি। অন্যান্য পোস্টে বিজ্ঞানসম্মত কোনোরকম ভিত্তি ছাড়াই বলা হচ্ছে যে ভূমিকম্পটি কৃত্রিমভাবে ঘটানো হয়েছে। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা আরেকটি পোস্ট 30 লক্ষের বেশি মানুষ দেখেছে। এরকম একটি অ্যাকাউন্ট থেকে এটা প্রচার করা হয় প্রায় প্রতিদিন, যেটা ভূমিকম্পের ভিত্তিহীন পূর্বাভাস দিয়ে আসছে। ভূমিকম্পের পর চিড়িয়াখানা থেকে একটি সিংহের পালিয়ে যাওয়া নিয়ে সাময়িকভাবে প্রকাশ করা বানোয়াট এক প্রতিবেদনে বিদেশে তোলা সিংহের একটি ছবি যুক্ত করা ছিল। কুমামোতো জেলায় 2016 সালে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার পরও একই রকম একটি পোস্ট দেখা গিয়েছিল। 10 বছর আগে সেই পোস্টটির জন্য দায়ী ব্যক্তিকে ব্যবসায় প্রতারণামূলক প্রতিবন্ধকতা সৃষ্টির সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। ভুল তথ্য দুর্যোগ ত্রাণ প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। সরকারি প্রতিষ্ঠানে প্রচারিত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ তাই জনগণকে দেওয়া হচ্ছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। কুমামোতো জেলায় আঘাত হানা সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিদেশিদের জন্য 24 ঘন্টা ধরে কাজ করা বহুভাষিক টেলিফোন দোভাষী পরিষেবা ব্যবস্থা এখন পাওয়া যাচ্ছে। জেলা সরকার সাধারণত আবাসন সুবিধা এবং বিদেশি ভ্রমণকারীদের জন্য এই পরিষেবা প্রদান করে থাকে। জেলার কর্মকর্তারা বলছেন, যেসব বিদেশি অধিবাসী ও পর্যটকের চিকিৎসা সহায়তার প্রয়োজন তারাও এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। এই পরিষেবা যেভাবে ব্যবহার করা যেতে পারে তার কয়েকটি দৃষ্টান্ত হচ্ছে, চিকিৎসা প্রতিষ্ঠান এবং বিদেশিদের যখন চিকিৎসা পরামর্শ কিংবা পরীক্ষার সময় যোগাযোগ করতে সাহায্যের দরকার হয় এবং বিদেশি নাগরিকরা যখন কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চান। বাংলা ও ইংরেজি সহ 22টি ভাষায় এই পরিষেবা পাওয়া যায়। পরিষেবাটি বিনামূল্যে পাওয়া যায়, তবে আগে থেকে নিবন্ধন করা আবশ্যক। কুমামোতো জেলার সরকারি ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। নিবন্ধনের পর ব্যবহারকারীরা পরিষেবা কেন্দ্র থেকে একটি নির্দিষ্ট টেলিফোন নম্বর পাবেন। একজন ভূকম্পবিদ অনুমান করছেন যে কুমামোতোয় মঙ্গলবারের ভূমিকম্পটি একটি সক্রিয় ফল্ট বা ত্রুটি জোনের এমন একটি অংশের কারণে ঘটেছে। 2016 সালে দক্ষিণ পশ্চিমের সেই জেলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময়ও যেটা অক্ষত থেকে যায়। টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সাকাই শিনিচি মঙ্গলবার কুমামোতোয় আঘাত হানা একটি ভূমিকম্পের পর তার মতামত দিয়েছেন। জেলার কিছু অংশে জাপানের 0 থেকে 7 মাত্রার ভূকম্পন পরিমাপকের তীব্রতার 7 রেকর্ড করা হয়েছে। সাকাই বলেছেন, 2016 সালের ভূমিকম্পগুলো ফুতাগাওয়া ও হিনাগু ফল্ট জোনের সাথে সম্পর্কিত ছিল, তবে মঙ্গলবারের ভূকম্পনটি হিনাগু ফল্ট জোনের দক্ষিণাংশের কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে, 10 বছর আগে যেটা সরে যায়নি। সাকাই বলেছেন, 10 বছর আগের ভূমিকম্পের পর দীর্ঘ সময় ধরে ভূকম্পনজনিত কার্যকলাপ অব্যাহত থাকায় মঙ্গলবারের ভূমিকম্পের পরেও এই ধরনের কার্যকলাপ চলতে পারে। একজন বিশেষজ্ঞ বলছেন, কুমামোতোতে সম্প্রতি আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পটি এমন ধরনের ছিল যে এর ফলে ভূপৃষ্ঠের দোলনের সময়কাল কম এমন ভূকম্পনীয় তরঙ্গের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে কাঠের ভবনগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এতে বেশি। কিয়োতো বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ প্রতিরোধ গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সাকাই ইউকি মঙ্গলবারের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নিয়ে জেলা জুড়ে এবং জেলার বাইরে তরঙ্গ পরিমাপক সিসমোমিটারে ধারণ করা উপাত্ত বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা গেছে যে 1 এবং 2 সেকেন্ডের মধ্যবর্তী সময়ের তরঙ্গকম্পন 10 তলা পর্যন্ত উঁচু কাঠের ভবন ও অন্যান্য কাঠামোর মারাত্মক ক্ষতি করতে পারে। সাকাই বলেছেন, এ ধরনের কম্পন প্রধানত উতো, ইয়াতসুশিরো এবং উকি শহরে রেকর্ড করা উপাত্তে পাওয়া গেছে, যে সবকয়টি শহর জেলায় অবস্থিত। বিশেষজ্ঞ বলেছেন, কাঠের ভবন সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার মতো শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে ভূমিকম্পে টিকে থাকা স্থাপনাগুলো এমনকি ছোট আকারের পরবর্তী কম্পনেও ধসে পড়তে পারে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।